0: নাম তাপদীপ, আদি নদী তাপদীপ।
1: তাপদীপ যে মানব সভ্যতা কে হর পড়াও কি মৌন সাক্ষী হয়, জিসকে তট পর শতাব্দী পহলে সভ্যতা কা সূর্য উগা, ধরতি মে জীবন কে অঙ্কুর ফুটে, ফসলে লহলহায়ে, মানব কা আঁচল সোনে কে দানে সে ভর গয়া, উসকা মন নাচ উঠা, উসকে কদম থিরক উঠে, আর উসকা উল্লাস

0: এই আকস্মিক ঘটনায় রাম সম্বিত হারা হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে তার জ্ঞান ফিরলে দণ্ডকাষ্ঠে ভর দিয়ে ক্রোধে শোকে আকুল হয়ে আর্ত কণ্ঠে বললেন,
1: হে বসুন্ধরা, তুমি আমার প্রকৃত শত্রু মাতা, সীতা তোমারই কন্যা, তুমি সীতাকে ফিরিয়ে দাও, তুমি সীতাকে ফিরিয়ে যাও, শ্রীরামের এই মিনতি শোনো, আমাকে আমাকে এমন করে নিঃশেষ করে দিও না, আমাকে নিঃশেষ করে দিও না। আর যদি আমাকে তুচ্ছ জ্ঞান করো, বসুধাতল ভেদ করে আমি সীতাকে উদ্ধার করে আনব। একদিন যেমন লঙ্কা জয় করে তাকে ফিরিয়ে এনেছিলাম, হে ধরিত্রী মাতা, আমার সীতাকে ফিরিয়ে দাও, নইলে তুমি বিদীর্ণা হয়ে আমাকে পথ করে দাও। আমি সীতার কাছে যাব, অন্যথায় এই সপর্বত বন কানন মহিতল আমি ধ্বংস করে দেব।
0: তখন স্বয়ং ব্রহ্মা অন্তরীক্ষ থেকে আবির্ভূত হয়ে শ্রীরামের সকাশে এসে বললেন,
2: হে মহাবাহু, শান্ত হ, আশ্বস্ত হ, ধৈর্য ধারণ করো, স্মরণ করো তুমি কে, কোথা থেকে এসেছ, কি কারণেই বা তোমার এই আগমন, তোমার জীবনের সুখ দুঃখের কাহিনী এখনো অসম্পূর্ণ। বাল্মীকি তোমার ভবিষ্যৎ জীবন নিয়ে উত্তর কাব্য রচনা করেছেন, তার বৃত্ত সম্পূর্ণ হতে দাও, তুমি ঋষিগণের সঙ্গে নিবিষ্ট মনে তা শ্রবণ করো।
0: ব্রহ্মার বাক্যে শ্রীরামের চৈতন্য হল, তিনি নিজেকে সংযত করলেন। অশ্বমেধ যজ্ঞের শেষ দিনে সীতার পাতাল প্রবেশ, এ যেন এক যজ্ঞের মধ্যে আর এক যজ্ঞ। বেদে পুরুষ যজ্ঞের কথা আছে, কিন্তু প্রকৃত অর্থে এ হল প্রকৃতি যজ্ঞ, মহাশক্তির আত্মাহুতি। একদিন জনকের যজ্ঞভূমি থেকে যার আবির্ভাব, আজ রামের যজ্ঞভূমিতেই তাঁর বিলয়। ভূমিলক্ষ্মী সীতা স্বয়ং বসুমতী, এ যেন পার্থিব প্রকৃতির মৃন্ময়ী রূপে চিন্ময়ী মহাশক্তির আবির্ভাব। মানুষের আন্তরতমসার জড় চেতনার মধ্যে পরাচৈতন্যের শক্তি সঞ্চার।

0: এবার শূন্য হতে লাগলো তাঁর রাজ অন্তঃপুর। সময়োচিত দায়িত্ব শেষ করে একে একে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাও সজ্ঞানে মহাপ্রস্থান করলেন। শ্রীরাম লক্ষ্য করলেন, পাতা ঝরার মতো নিঃশব্দে ঝরে পড়ছে জীবন, আর সময় নেই। তিনিও দ্রুত তাঁর সকল কর্তব্য সাঙ্গ করতে চান। মাথার মুকুট নামিয়ে রাখতে যে সময় লাগে, ততটুকু সময়ও যেন তার হাতে নেই। মহাকালের আহ্বান তিনি শুনতে পেয়েছেন। ইতিমধ্যে ভরতের মাতুলকে কয়রাজ্য ধাজিতের অনুরোধে এবং শ্রীরামের সম্মতিতে দুই পুত্র দক্ষ আর পুষ্কলকে নিয়ে ভরত স্বয়ং সিন্ধু নদীর দুই তীরবর্তী শোভাময় গন্ধর্ব রাজ্য আক্রমণ করলেন। সাত রাত্রি তুমুল যুদ্ধের শেষে গন্ধর্বদের বিনষ্ট করে সেই রাজ্য দুটি অধিকার করে সগর্বে ফিরে এসে শ্রীরামকে প্রণাম করলেন।
1: প্রাণাধিক ভরত, তুমি অত্যন্ত দুরূহ কার্য সমাধা করে দিয়েছ। এর ফলে তোমার মাতুল যুধাজিতের ইচ্ছা পূরণ হল এবং আমিও অতিশয় কৃত হয়েছি। আমি অবিলম্বে ওই দুই রাজ্যে তোমার দুই পুত্র তক্ষ আর পুষ্কলকে অভিষিক্ত করতে চাই। ওই দুই রাজ্য অতঃপর তক্ষশিলা আর পুষ্কলাবতী নামে পরিচিত হবে। তুমি সত্বর তাদের অভিষেকের আয়োজন করো।
2: আপনার আদেশ শিরোধার্য রাজন।
1: আর হ্যাঁ লক্ষণ, এই সঙ্গে আমি তোমার দুই পুত্র অঙ্গদ আর চন্দ্রকেতুকেও অভিষিক্ত করতে চাই। তুমি এমন দুটি দেশ নির্বাচন করো যা সুবিশাল এবং রমণীয়, যা অধিকার করলে কোনো রাজার অনিষ্ট, আশ্রমের উচ্ছেদ অথবা অপরাপর কোনো অপরাধ হবে না।
2: সেক্ষেত্রে তো পশ্চিমের কারুপথ এবং উত্তরের মল্লভূমিতে আমার দুই ভ্রাতুষ্পুত্রকে অভিষিক্ত করা যেতে পারে। মনে হয় ওই দেশ দুটি আপনার ইচ্ছানুরূপই হবে।
1: বেশ, তবে তাই হোক। কারুপথ দেশে অঙ্গদিয়া আর মল্লভূমিতে চন্দ্রকান্তা নামে দুই রমণীয় পুরী স্থাপন করে পুত্রদের রাজপদে অভিষিক্ত করার আয়োজন কর লক্ষ্মণ।
3: আপনার আদেশ যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহারাজ।
0: এই সব কাজ যথাবিহিত সম্পন্ন হবার কিছুকাল পরে এক মহা তেজা তাপস এসে শ্রীরামের সাক্ষাৎ প্রার্থী হলেন। লক্ষ্মণ সেই ভাস্কর তুল্য দীপ্তিমান তাপসকে রামের কাছে নিয়ে গেলে রাম তাকে সসম্মানে স্বর্ণময় আসনে বসিয়ে বললেন,
1: হে মহামতি তাপস, এবার বলো কি জন্য আমার সাক্ষাৎ কামনা করেছ?
3: মহারাজ, আমার শর্ত, আমার বক্তব্য তোমাকে গোপনে শুনতে হবে। আর কেউ যদি আমাদের কথা শোনে বা দেখে ফেলে তবে সে তোমার বদ্ধ হবে।
1: লক্ষণ, তুমি এই তাপসের শর্ত শুনেছ, এবার সেই অনুযায়ী দ্বার রক্ষা করো।
3: তাই হবে মহারাজ, আমি নিজেই দ্বারে প্রহরা রইলাম।
1: এবার নিঃসংকোচিতে বলো তাপস, কি তোমার বক্তব্য?
3: মহারাজ, পিতামহ ব্রহ্মা আমাকে পাঠিয়েছেন, আমি সর্বসংহারক কাল, তোমার পূর্ব অবস্থার সংকল্পজাত পুত্র। পিতামহ বলেছেন লোক রক্ষার জন্য তুমি যে অঙ্গীকার করেছিলে তা পূর্ণ হয়েছে, এখন তোমাকে ফিরে যেতে হবে।

0: হে মহাকাল, আমি কিছুকাল ধরেই তোমার কথা মনে মনে চিন্তা করছিলাম। তোমার আগমনে এবং ব্রহ্মার বাক্যে আমি প্রীত হয়েছি। একদা যেখান থেকে এসেছিলাম সেখানেই আমি ফিরে যাব।
1: মহাকাল প্রস্থান করলেন, কিন্তু যাবার সময় ঘটনাচক্রে ঘটে গেল আর এক বিপত্তি। তাদের আলোচনার কালে উগ্রতাপা ঋষি দুর্বাসা দ্বারে এসে উপস্থিত হলেন। অবিলম্বে তিনি রামের সাক্ষাৎ চান, বিলম্ব করলে তার অভিশাপে রঘুবংশ ধ্বংস হয়ে যাবে। নিরুপায় লক্ষণ তখন ঋষির অভিশাপ থেকে রঘুবংশ রক্ষা করবার জন্য নিজের মৃত্যুদণ্ড জেনেও রামকে গিয়ে সংবাদ দিলেন। লক্ষণকে দেখে রাম স্তম্ভিত, বজ্রাহত। মৃত্যুদণ্ড দিতে হবে লক্ষণকে? মহাকালের বিদায় শেষে দুর্বাসাকে প্রণাম করে রাম তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। দুর্বাসা তখন তার সহস্র বর্ষব্যাপী অনশনব্রত ভঙ্গের পর ভোজন করার ইচ্ছা প্রকাশ করলেন। রাম তার সেই অভিলাষ পূর্ণ করায় তাকে আশীর্বাদ করে সস্থানে প্রস্থান করলেন। কিন্তু দুর্বাসার এই আগমন যেন নিয়তির চক্রান্ত ছিল, যেন সেই নিষাদের নিক্ষিপ্ত স্বর। কিন্তু লক্ষণ কি হবে তার? প্রতিজ্ঞা অনুসারে রামকে তো এখন তার প্রাণপ্রিয় লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে হয়, নতুবা সত্যভঙ্গে ধর্ম নষ্ট হবে তার। কিন্তু বশিষ্ঠ বিধান দিলেন নির্বাসন দণ্ড মৃত্যুদণ্ডেরই বিকল্প। নির্বাসন দিলে সত্যভঙ্গ হবে না, রাম তাই করলেন। লক্ষণ বর্জন করে নিজের হাতে নিজের হৃদয় ছিন্ন করলেন তিনি।

0: মন্ত্রী ও সভাসদগণকে ডেকে বললেন,
1: শুনুন আপনারা, আজ আমি ভরতকে অযোধ্যা রাজ্যে অভিষিক্ত করে বনপ্রস্থান করব। কাল বিলম্ব না করে অভিষেকের আয়োজন করুন। লক্ষণ যে পথে গেছেন, আজই আমি সেই পথেই যেতে চাই।
2: না মহারাজ, আমি রাজ্য চাই না, আপনাকে ছেড়ে স্বর্গও কামনা করি না। কুশকে কুশল আর লবকে উত্তর কুশলের সিংহাসনে অভিষিক্ত করুন।
1: বেশ, তাই যদি তোমার অভিলাষ হয় আমি অনুমোদন করলাম।
0: রাম বিলম্ব না করে কুশ ও লবকে অভিষিক্ত করলেন। রামের মহাপ্রস্থানের সংকল্প সংবাদ পৌঁছে গেল সর্বত্র। সেই সংবাদ শুনে শত্রুঘ্ন তাড়াতাড়ি তার দুই পুত্র সুবাহু আর শত্রুঘাতেকে মথুরা আর বৈদেশপুরীর রাজত্ব দিয়ে রামের অনুগামী হতে অযোধ্যায় চলে এলেন। সংবাদ পেয়ে হনুমান এবং বিভীষণ উপস্থিত, তারাও রামের অনুগমন করতে মনস্থ করেছেন। রাম বললেন,
1: না বিভীষণ, তুমি আমার প্রিয় সখা, আমার সঙ্গে তোমার যাওয়া চলবে না। যতকাল চন্দ্র সূর্য থাকবে, যতকাল আমার চরিত কথা প্রচলিত থাকবে, ততকাল তোমাকেও যে জীবিত থাকতে হবে, তোমার রাজত্ব অক্ষয় হবে। জানবে, এ তোমার বন্ধুর আদেশ আর প্রাণাধিক হনুমান, তুমিও আমার অনুগমন করো না বৎস, তুমি চিরজীবী হবে। যতদিন আমার কথা থাকবে ততদিন তুমি ভূমণ্ডলে বিচরণ করবে। তোমার প্রতি এ আমার স্নেহাশীর্বাদ।
0: প্রভাত হল, বশিষ্ঠ মহাপ্রস্থানের অনুষ্ঠান সম্পন্ন করলেন। ব্রাহ্মণেরা অগ্নিহোত্রের প্রজ্বলন্ত অগ্নি নিয়ে আগে আগে চলেছেন, তাদের সঙ্গে

বাজপেয় যজ্ঞের পবিত্র ছত্র। বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে রাম গৃহ থেকে নিষ্ক্রান্ত হলেন। রামের পশ্চাতে চলেছেন ব্রাহ্মণ বেশে চতুর্বেদ ও গায়ত্রী মন্ত্র, তাদের অনুসরণ করে চলেছেন রামের মূর্তিমান অস্ত্র ও আয়ুধ। সবার শেষে অযোধ্যায় যত রাম ভক্ত প্রজাকুল, পশুপক্ষী, স্থাবর জঙ্গম, সেই মহাপ্রস্থানের পথে কারো মনে কোনো শোক দুঃখ বা দীনতা নেই, সকলেই আনন্দিত। রাম চলেছেন মহাযাত্রা মর্তমণ্ডলের সীমা ছাড়িয়ে, জ্যোতির্ময় সিদ্ধ কাম অচঞ্চল এক শান্তির প্রসারে। তারা এলেন সরযুর ঘাটে, নদী জলে তখন অশান্ত ঘূর্ণি, ধীর পায়ে বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে তিন ভাই নেমে গেলেন অযোধ্যার উদ্বেলিত হৃদয়ের প্রতি সেই অশান্ত সরযুর ঘূর্ণি জলে। শত শত তর্জনী নাদে প্রকম্পিত হল দশদিগন্ত, দেবতারা কোটি কোটি নক্ষত্রের মতো দিংমণ্ডল আলোকিত করলেন, বন্দনা করলেন, ভগবান বিষ্ণু তোমার শক্তির জয় হোক। পৃথিবীর হৃদয়ে প্রচ্ছন্ন এক জ্যোতির গভীরে যেন অনন্তকাল ধরে ধ্বনিত হতে থাকবে সেই